নমস্কার, বিধানচন্দ্র রায়ের বাংলা আবারও করে প্রণাম জানাই। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে শুভমূর্তির সম্পদ মানুষের কাছে আমাদের